0: জম বনু জাপিট বনু চকু আছু রক্ষণে খানেক তারে বুঠরে খানেক ডাহার ধারে করে লাঙ্গা কাতে জাপিট জিরকনা নঙ্কা কাতে তো তিনা দিনিন তাহে না বহ ঘুর ঘুর কান্তিঞ জাঙ্গা হো বাং টেন খো কান্তিঞ আধো আধো ভুইন দাঁড়িয়া কানা ওনে ওনা ওড়া পিঁডে রেখে কাটিজিন কিছি ঝিরলেন কে তেতাঙ্গ তুমি তেতাঙ্গ কাতিঞ দা দা কাটি দা
1: মাসে অকয় ওনা বাহারে পিঁডে রে দই গিতি যাকানা আঞ্জমিদাম এ পেড়া দাদা পেড়া দাদা
0: দা কাটি দা
1: দা এমনিয়া আচ্ছা নে নোয়া বতর না দা গে নুইমে পেড়া দাদা আমা ওড়া দোকারে নন্ডে তো চিদাম গিতি যাকানা
0: ইঞ্জে আন্দা ওড়া বানুয়া নোয়া ধরতি রে ইঞ্জেন দো চেলে হো বনু কোয়া
1: ইস হরম মা সেঙ্গেল লিকা লল
0: কান তামা আলম জটে তিঞ্জা উচড়া মা নয় জেলে দাম চেলে কা ঘাও কানা
1: ও উনা কথা পেড়া দাদা চলো হাসপাতাল নিদি মিয়া
2: আচ্ছা শর্মা বাবু নোয়া চাক লেকান দাগ কদো তিস কোন আমাং হরমর হই কানা নোয়া মাথু মুড়ু জাজার কানা
0: হ্যাঁ ইঞা মুড়ু জাজার হই কানা
2: হ্যাঁ
0: জাহান ভবিত লেনা ওনা কে সরিনা
1: ডাক্তার বাবু নুয়া তিরে চাক লেকান তামারং দাগ নিলতে হিদিক তো হেজ আদিন তাহে ইনতে বাং বিলম কাতে হাসপাতাল গিন আগু কে দেয়া
2: রূপময় দো সার হয় ইমাম কানা সরি

শেষকর ছুঁয়াছে গীতাঞ্জলি আকাশবাণী বারিপদা সময় সকাল 9টা পরবর্তী কার্যক্রম রিলে করছু আকাশবাণী বিবিধ ভারতী প্রসারণ সেবা দিল্লি।

শ্রোতাবন্ধুর পক্ষে আজ সুগম সঙ্গীত কার্যক্রম আজ কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয় সুপ্রিয়া নিবেদিতা গীত রচনা লে নরেন্দ্র বেহেরা শ্রীকান্ত আনন্দ এবং নিজাম আরম্ভ করছে সূচনা সম্বাদ কার্যক্রম।

শ্রোতা বন্ধু শুনন্তু, ডেঙ্গু জ্বর প্রতি সতর্ক এবং সচেতনতা কেমিতি রুহাযিব সে সম্পর্কে সূচনা। ডেঙ্গু জ্বর এডিস মশা কামুড়িবা দ্বারা ব্যাপি থাকে। এই মশা দিনবেলা কামুড়ি থাকে। এই রোগ ঠার দূরে রাখা পাই কম করা উচিত? পা রাখিদেওয়া পাত্র, টাঙ্কি, রুম কুলর ইত্যাদি দুই তিন দিনের থাক সফা করে পা বদলাই দেবে। নিয়মিত মশারি ব্যবহার করবে। পুরা দেহকে ঘোড়াই রাখিলা পরে পোশাক পিঁধবে। জ্বর সহ ভীষণ হাড় ও গণ্ঠি বিধা দেহের লাল দাগ দেখা দেওয়া, অনেক ক্ষেত্রে বাতি ও মুন্ড বিধা হওয়া ইত্যাদি দেখা যায়। এর লক্ষণ এপরি লক্ষণ দেখা মাত্র অতি শীঘ্র নিকটস্থ স্বাস্থ্যকর্মী কিংবা ডাক্তারখানার পরামর্শ করে রোগ চিহ্নট ও প্রতিকার ব্যবস্থা করতে। আপনার ঘরে এবং ঘর চারিপাখে এইসব স্থানগুলি

শ্রোতা বন্ধু, মাইক্রোগ্রীন মুখ্যত আমি মুগ, বুট ইত্যাদির গজাকু বুঝাই থাও। গজা শস্য স্বাস্থ্য পাই উপকারী বলে সমস্তে জানন্তে। সেথিপাই গজা মুগ, বুট এবং গহম আদি কু স্বাস্থ্যকর খাদ্য তালিকার প্রাধান্য দিয়া যাই অছি। এবে এই তালিকার সামিল হয়েছে মাইক্রোগ্রীন। বিভিন্ন পনিপরিবা এবং চেরমূলিকার গজারু উৎপন্ন প্রথম পত্র হেউছি মাইক্রোগ্রীন। গজা হবা বা জার্মিনেশন অফ সিড, মঞ্জি গজা হলা পরে বা অঙ্কুরিত হলে তার প্রথমে যে পত্র বাহারি থাকে যা আমি কটিলিডোনারি লিফ বা এমব্রিওনিক লিফ কই থাও, বীজ পত্র। সেই বীজ পত্র হি হেউছি মাইক্রোগ্রীন। এই সময় গছ 2-3 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এহাকু সহজরে সবুদিন আমি খাইপারিবা এবং ঘরে মধ্যে এহাকু তৈরি করে পারিবা। গজাটি কিছু সপ্তাহর হয়ে লম্বা পত্রর প্রথম সেট বিকশিত করিবা পরে এই মাইক্রোগ্রীন কটা যায়। কেবল গজা শস্য তুলনার মাইক্রোগ্রীন বিকশিত হওয়া পাই টিকে অধিক সময় লাগি থাকে। শ্রোতা বন্ধু, শালগম, মূলা, ব্রকলি, ফুলকবি, গাজর, সালাড পত্র, পালঙ্গ, বিট, তুলসী পরি বিভিন্ন গছকু মাইক্রোগ্রীন ভাবে প্রস্তুত করি হুয়ে। মাইক্রোগ্রীন কু সালাডে মধ্যে ব্যবহার করা যাই পারে। ভিটামিন ও আন্টি অক্সিডেন্টে ভরপুর থিবারু এহাকু নিয়মিত সালাডে খাইবা আম স্বাস্থ্য পাই উপকারী। এহাকু নিয়মিত খাইলে হজম ক্রিয়ারে সুধার আসিবা সহিত আমার পেট ও অন্তনালী সম্পর্কিত সমস্যার মুক্তি মিলিথায়। এথিরে থিবা উপকারী ব্যাকটেরিয়া অন্তনালী কু সুস্থ রাখি থাকে। সূর্যালোক পড়ুথিবা এবং বায়ু চলাচল করুথিবা যেকোনো স্থানরে আমি মাইক্রোগ্রীন কু চাষ করিপারিবা।

শ্রোতা বন্ধু, মাইক্রোগ্রীনর উপকারিতা জনা পড়িবা পরে এবে অনেক এয়াকু চাষ করিবারে লাগিলেনি। খুব কম খরচরে এয়াকু চাষ করি যথেষ্ট অধিক লাভবান হয়ে পারুছন্তি। এবে বিনা মাটিরে মধ্যে মাইক্রোগ্রীন চাষ করিবা সহজ হয়ে পারিছে। এথিরে কোনোসি প্রকার রসায়ন ব্যবহার ন করি পোক দাউরু সুরক্ষা দেবা পাই লেম্বু নচেত লুণ পানি সিঞ্চন করা যাউছে। গোটিয়ে কক্ষরে মাইক্রোগ্রীন চাষ করি যথেষ্ট লাভ পাওথিবা লোকঙ্কর চর্চা এবে চালি আছে। সেমানে এয়াকু ইন্ডোর বা ঘর ভিতরে চাষ করি কেবল নিজে লাভবান হেউ নাহান্তি, অন্য আগ্রহী কৃষকমানঙ্কু মধ্য প্রশিক্ষণ দেউছন্তি। বিশেষ করে করোনা সংক্রমণ সময়রু সতেজ স্বাস্থ্যকর খাদ্য খাইবার চলনি বড়ি যাইছে। এথিরে মাইক্রোগ্রীন প্রমুখ ভূমিকা নেইথিবা বেলে এই উৎপাদ অমল করিবা লাগি উৎপাদকঙ্কু বিশেষ পরিশ্রম করিয়াকু হেউ নাই। জনে সাধারণ মানিষ তা ঘর বাড়িরে এমিতিকি কিচেন গার্ডেন করি মধ্য আহাকু অমল করি পারিব। বড় বড় মেট্রো সিটিরে এহার উপযোগিতা বড়ি বড়ি চালিছে। অঙ্কুরিত হেবার 7-21 দিন মধ্যে এহাকু অমল করা যাই পারুছি। স্বাস্থ্যকর হেবা সহিত স্বাদ এবং সুগন্ধরে মধ্যে এয়া আকর্ষণীয় হইতিবারু এহার চাহিদা বড়ি চালিছে। পরিবেশ ও মানিষর স্বাস্থ্য পাই উপকারী হেউথিবা মাইক্রোগ্রীন এবে নিজর

বিদগ্ধ শ্রোতা মন্ডলী ব্রাহ্মণ কু লোকনাথ মহাপ্রভু কহিলে, কহিলে তুমি মা পার্বতী আরাধনা কলে যে ঝিওটা পাইব সে ঝিও ইয়ে বিশ্বরে অক্ষয় কীর্তি রাখিব। আজ্ঞা, এত কথা ভগবান শঙ্কর মুখর অভয়বাণী পাই নিঘ

কথা ঝিটিয়ে জন্ম হওয়া পরে ব্রাহ্মণ চিন্তা করছেন ঝিটির নামকরণ করা আজ্ঞা জ্যোতিষ বিশারদ মানুষ আনি গোষ্ঠী গণনা করে ঝিটার নামকরণ করছেন স্বর্গীয় গায়ক রত্ন লোকনাথকর মহোদয় ভাষায় ইয়ে কৃত্তিকা নক্ষত্র আজ্ঞা কৃত্তিকা।

কথাকু চিন্তা করি গুরু আজ্ঞা গুরু গৃহরু বিদায় হয়ে আসিলা ঝিও মাসি পিতৃগৃহরে পৌঁছিগলা চিন্তারে পড়িগলে তেণে আজ্ঞা ব্রাহ্মণ বিষ্ণু শর্মা আরে এড়ে ছোটিয়া ঝিওটিয়ে থিলা ঝিওটিকে পরগতি করাইবা প্রত্যেক বাপ মাঙ্কর দায়িত্ব এই কথাকু চিন্তা করি ব্রাহ্মণ বিষ্ণু শর্মা আজ্ঞা।

শ্রোতা বন্ধু, এটার পুজো আজির লোকগীত কার্যক্রমের পালা আরম্ভ করছো। একক হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম আজ এতে শুনতু ফনা কথাচিত্রর কিছু গীত, সঙ্গীত যতীন লালিত এবং গীত রচনা প্রসূন যোশী। শুনতু কথাচিত্র ফনা।